চুনরি সম্ভাল করে উড়ি চলি যায় রে। চুনরি সম্ভাল করে উড়ি চলি যায় রে, মারনা দে ডাক কহি নজর কোই আ। চুনরি সম্ভাল।